0: নয় দশমা পাহা অনুত নয় দশমা হাতা লাখান্ড রেডিও ITN সেবা শ্রীলঙ্কা হান্ড
1: মেলাও পেরোরে কোলহাই
2: বেলাও ওব বেত গিনা
3: হ্যাঙ্গি হ্যাঙ্গি বেঁধকেন বেশ নাট মুদ এলিয়ে তবসে বিয়ত মটকিয়া পুলাক্ষ দেখ হামা রাখ দেন রুপিয়াল হাত লিহে আলো।